অ্যাক্টিভিস্ট জন তো কম আছে দেখত সজাই নিতু জম্বাগা হক আসাসে তু মনির তিয়ারনে পম্বতসন পজ্জয়নন ইং মজ্জদং পিয়াক ইয়াদ মমাসুকি কাওসনি তু ই হা এদেপ মঞ্জসক অতদিতাস পাকিস্তানন তু সগদা মংহন্তি কান পঙ্গুনান কোকুয়াতান মমাতিকান তাদা পঙ্গুন যুগ দাসদ্দামই মধকা যুগা মন্য দুকান মাপসা মধকা যুগা মমিন্তা পন্নের ইডিকান ইন্ডিপেন্ডেন্ট জন ইম্পাসিয়াই আতা সয়ুদু কমাতে নোরগা সিপে দেখান মুম্বাইকান আকসেস পনু বাগি পঙ্গামাত ইন্টারন্যাশনাল সত্তা মনন্ত পতঙ্গুং জবাবন দাদি পিয়াক পিয়াক ইং পতঙ্গুং জবাব আতাস পঙ্গুনান কোকুয়াতান ইং মরিয়ঙ্গাদ হুকুম ইতু বদন বদন পাঙ্গান পেবেবে মম্পদিঙ্গাত কান বা কর্যাপদান আকুত টিপদকিদা কানন্তুক মম্বুদুক জিত তিগা বজা স্থিতি গিদাওয়ান দুনিয়া দয়ম ববুদ পাবুজান ইং মন্দাতং আকিবত কনফ্লিক গুঞ্চনন ইকিয়িম ডনক কুদঙ্গন দনা দয়ম সবর্যাপদন বসময়ং ডিডিজিস অদগনিসি পাঙ্গান ডন পতন্যান তৌ ফাও সত প্রোগ্রাম পঙ্গন দুনিয়া অত ওয়ে এফ পে মনেত কন বা সগিত দ্বাদ তুজ নাম প্রিয় নাম জুতারং সাথে নি মঙ্গলা পি তিঙ্ক ক রবনন পঙ্গন কু তিং তিঙ্গি সুড়ন সুড়ন সয়তন ইয়মন জন পায়ষ্টিন তত মঞ্জলি নগর নগর ইং পায়িং মঙ্খা তিরকন সমন্তরা নিগেরি অর্জন সময় সুড়া জি মাসুকন কদয়ম দত্ত বদিসিক তিঙ্গি সয়দিং মনিঙ্কাতনে অঞ্চমন কর্যাপদন ইক এক্সট্রিম অতফেমাইন যাপদনি তু মঞ্চ তদ্ব পন্দনান অন্তুক বান্তন পঙ্গন চুড়া তুদুন হাম্পির নাম প্রিয় প্রসন সজগতম দ্বারি উদ্ব প্রিয় দ্ব পড়াহায় কবুতন ক মনুষ্যান তুদু সমনিঙ্কাত পঞ্জব ডিরেক তু এক্সেক তু ওয়ে এফ পে কায়ুস কাউ মম্পদিন ইঙ্গত কন বা জুতান অলঙ্গ জৈন দপদ মঙ্গারাপি কঞ্জিসি কর্যাপদান ইং সমকিন পদ জন তদঞ্চম জতুকদয়ম কর্যাপদান এক্সট্রিম জিকা তিডাড়া তিঞ্জকন সগরা দয়ম অজর ক্রিকেট ইন্ডিয়া মঙ্গলজকন আফগানিস্তান নিগন অঙ্ক সদতু তুজুপুজুদন পড়পতঞ্জিগন ওডিয়াই কদুয়া দাদি সদি তিগা পতঞ্জিগান ডি যকনৌ সকুস মমাস্তিকন কৌঙ্গুয়ান তাক তৎকজ দিগনস্ক দুয়ানৌ দয়ম অজরগা হকি তিম পুত্র ইন্ডিয়া মঙ্গ জুৎকন জ্বর দুনিয়া বর্তন জন্মন দিগন কমনঙ্গন দিগনস্ক তিগা সতু দয়ম অজং এফ আই এচ পুরো হকি ডি রটম বজন্ড তাড়িমায়াম ইন্ডিয়া কন বদমাইন মজাওন জন্মন যাগি হরিণী পড়য়গা কদুয়া সবুজম বদমাইন মজাওন বজন্ড পড়হারি মিঙ্গু পড়াপকন বদিকুতন ইন্ডিয়া কন মঙ্গড়াপি পাকিস্তান জন ইংলিশ মাসিং মাসিং দুয়াকুন্তুক মনুতুপ কিপরা মদকি প্রোজিক পতিঞ্জু ইন্ডিয়া নিখিল দীপক জনসানে মঞ্চ তৎকন ক মনঙ্গন পড়াহারি কতিগা পিয়া তিঞ্জু দুনিয়া দ্বাদিবু দ্বপ্রু নাম ডি গুইয়াং ত্যঙ্কক পিয়া তিঞ্জু দুনিয়া আকন বদাই পড়াহারি মিঙ্গু ইনিয়া বৃতা উত্তমা প্রধানমন্ত্রী ইন্ডিয়া নরেন্দ্র মোদি বর্তম উদ্যান প্রেসিডেন্ট আমেরিকা সরকার ডোনাল্ড ট্রাম্প জি সজা সজা কথাতে গে তুজু ডি এভিয়ান ইসুক সজা মতন পয়াউ জন পম্বুকান সজা থদমুজ মঞ্জরি তপিক উত্তমা পম্বাসান প্রধানমন্ত্রী যুগা মুং আডকন প্রতমন বিজা তদার জন কানসজে জজমন ফ্রেডরিক মেস প্রেসিডেন্ট দেওয়ান এরোপা আন্টোনিও কোস্টা জন প্রেসিডেন্ট কমিসি এরোপা উজুসুয়া ভন্ডারিয়ান ইন্ডিয়া জন ফ্রান্সিস মন্যতকন জাগি কমিটমেন্ট তদারপ ইনোভাসি কচ দাসন বুয়াতন জন কজ সমা তেকনোলজি পড়প পরস্মেন পাবিয়ুন ইন্ডিয়া ডিয়া জং ভিভাটেক দ্বাদি উদ্বপ্রিয় নাম ডি প্যারিস অর্গানিসাসি হাম ইন্টারন্যাশনাল মঙ্গ চমকদাস তিনজগন কদাস জন ককদাসন তদারপ পদপঙ্গুঞ্জুক রাসডামাই ডি কাওসন জম্মু ডন কাশ্মীর ইয়ং ডি জুড়ুকি পাকিস্তান ডন দয়ম অজাগা ক্রিকেট ইন্ডিয়া মঙ্গলজগান আফগানিস্তান দঙ্গন অঙ্ক সদতুস তুজুবুজুদন পড়পতঞ্জন ওডিআই কদুয়া ডি যকনৌ সকালিগুস মমস্তিকন কঙ্গুয়ান দঙ্গনস্ক দুয়ানৌ ইয়ং তক তৎকজর